0: দেবা কি পড়বা এ?
1: শুণুলে কার্যক্রম চাষর কথা। শ্রোতাবন্ধু কার্যক্রম শুণু আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম আমার প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্টজ যোগে এফএম্রে 100.3 মেগাহর্টজরে এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে বর্তমান প্রচার করুছ সঙ্গীত লহরী ক্রমে কতোটি আধুনিক গীত। প্রথমে শুনবা শিল্পী বাবুল সুপ্রিয় কণ্ঠে অরুণ মন্ত্রী গীত রচনা সঙ্গীতরে সজাই প্রেম আনন্দ।

শ্রোতাবন্ধু, আজির কার্যক্রমে রয়েছে আজদিনর বিশেষত্ব, কিছু জনাজনা কথা, আজদিনর ইতিহাস এবং তা সহ রয়েছে সুমধুর গীতর পসরা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী সুগম সঙ্গীতটি শুনন্তু, নির্মল কুমার নায়কঙ্କ ରଚନାରୁ। ଦତକଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ପ୍ରମୋଦ କୁମାର ବେହେରା ଓ ସଂଯୁକ୍ତା କୁମାରୀ ଜେନା।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী সুগম সঙ্গীতটি শুনন্তু প্রণব কিশোর পট্টনায়ক কণ্ঠর রচনা কালীচরণ পট্টনায়ক।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী সুগম সঙ্গীতটি শুনন্তু গায়ত্রী বসক কণ্ঠের রচনা, সামুয়েল নায়ক।

0: পায়ের অবস্থা কেনতা হেবার কথা ই কথা গুটি কি বি আমার চাষি দিদামন কি নিহাতি জানবাকে পড়বা। এ পশু মানে যে জায়গানে বিশ্রাম করবে সেন তাকর লাগি ভল পায়েন আর খাদ্য ব্যবস্থা গুটি ঠিকই পাশে করবাকে পড়বা। এ আমি তাকর ঠানু ভল গুরস পাইবার লাগি আশা করুচু বইলে সেমনকে প্রচুর পরিমাণে পায়ন যোগাবাকে পড়বা। এ বেশি করে খরা দিন আসিগলা বইলে তাকর পায়ের অভাব যেনতা টিকে বি নেই হবা সে কথা উপরে বি আমাকে ধ্যান দেবাকে পড়বা। ঠিক সেন্তা এবে কথা আসুচে তাকর বিক্রি বটা সময়া কেনটা ই পশু মানকর বিক্রি লাগি চাষি দাদা মানকে ঠিক সময়াকে অপেক্ষা করবাকে পড়বা। এ ভল প্রজাতির পশু মানে ঠিক সময়া আসিগলে ভল দামনে বিক্রি হি পারসিয়ে যেনতা কি চাষি দাদা মানে ছেল রখিছেন বইলে ভিনে ভিনে পরব বিহা বন্যা আর তিহার সময়ানে এটাকে বিক্রি করি অধিকা লাভ পাই পারবে। সেন্তা কিছু চাষি দাদা মানে ই গুরস বিক্রি করি আর সে ভিতরু দহি পনির ছেনা এইসব ব্যবসায় করি করিবি দুই পয়সা অধিকা লাভ পাই পারবে। পশু সম্পদর ঠিক যতন রতন যেতকি ভল কর্মা সেতকি আমি লাভে রহমা। যদি ইন আমি অধিকা লাভ চাহুথিমা আর তাকর দিহি পাগর কথাকে ভুলি জিমা বইলে যেন গ্রাহক মনে আমার ঠানু গুরস আর অলগা জিনিস সবু নৌচন সেমনে ধীরে ধীরে ই উৎপাদনকে পছন্দ আর নেই করন না আর আমকে ভিনে ভিনে অভিযোগ মনকর সামনা করবাকে বি পড়বা।
1: ଶୁଣୁଥିଲେ କୃଷି ସୂଚନା ସମ୍ପର୍କିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଷର କଥା। ଆଜି ଏଥିରେ ଶୁଣିପାରିଲେ ପଶୁପାଳନ ଦ୍ୱାରା ଚାଷୀଙ୍କୁ ଅଧିକ ଲାଭ ସମ୍ପର୍କରେ ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ ଶିବ ପ୍ରଧାନ।
2: ଆପଣଙ୍କ ସହ କିଛି ମିଠା ମିଠା କଥା, କିଛି ଅନୁଭବ, କିଛି ଅନୁଭୂତିର କଥା
3: ଆମ ସହ କଥା ହୁଅନ୍ତୁ ଫୋନ ମାଧ୍ୟମରେ ପ୍ରତ୍ୟେକ ଗୁରୁବାର ଦିନ 11:00 11:30 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ।
2: ଆମ ଫୋନ ନମ୍ବର ହେଲା 0667029562352956288।
3: ମନେ ରଖନ୍ତୁ 0667029562329568 ଏବଂ ଏହାର ପ୍ରସାରଣ ଶୁଣନ୍ତୁ ପ୍ରତ୍ୟେକ ରବିବାର ଦିନ 9:00 ପର୍ଯ୍ୟନ୍ତ।
4: ହ୍ୟାଲୋ
5: ହ୍ୟାଲୋ
4: କିଏ?
5: ହ୍ୟାଲୋ ଆକାଶବାଣୀ ଭବାନୀ ପାଟଣା।
6: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
7: হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
8: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
9: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
6: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
7: হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
8: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
9: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট?
1: হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: কম সুধারে লোন দরকার, তাবি অ্যাপ রে
5: অজনা আপনার দূরেই রুহন্তু।
6: আরবিআই কহে
7: সচেতন হুঁতু, সতর্ক রুহন্তু।

0: শ্রোতা বন্ধু, এতবেল যাই কার্যক্রম এরিলে করে শুনেলু আকাশবাণী দিল্লী কেন্দ্র আপন মানে শুনেছিলেন ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুঙ্ক দ্বারা পদ্ম পুরস্কার প্রদান নিমন্তে আয়োজিত নাগরিক অলঙ্করণ সমারোহ 2026র সিধা প্রসারণ। আকাশবাণী ভবানীপাটনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর

বিশিষ্ট টেনিস খেলাড়ি বিজয় অমৃতরাজ, চলচ্চিত্র অভিনেতা মামুটি, প্রচ্ছদপট গায়িকা অলকা একনিক এবং ক্রিকেটর রোহিত শর্মা প্রমুখ সম্মানিত হয়েছেন। কলা, সামাজিক কার্য, সার্বজনীন ব্যাপার, বিজ্ঞান এবং বৈষয়িক, বাণিজ্য এবং শিল্প, ঔষধ, সাহিত্য এবং শিক্ষা, ক্রীড়া ও নাগরিক সেবা ভি বিভিন্ন বিভাগে উৎকর্ষ প্রতিপাদন করে ব্যক্তিবিশেষ প্রত্যেক বর্ষ তিনোটি বর্গ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করা যাই থাকে। গণতন্ত্র দিবস পূর্ব সন্ধ্যায় ঘোষিত 131টি পদ্ম পুরস্কার ঘোষিত হয়েছিল, সেমধ্যে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ, 113টি পদ্মশ্রী অন্তর্ভুক্ত। প্রথম পর্যায়ে পুরস্কার সমারোহ পূর্বরু অনুষ্ঠিত হয়ে সারিছে। 2047 বিকশিত ভারত স্বপ্ন সাকার দিগরে যাত্রার নেতৃত্ব নেওয়াকু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব প্রশাসনিক অধিকারীঙ্কু আহ্বান দিয়েছেন। নয়াদিল্লিরে আজি ভারতীয় প্রশাসনিক সেবা 2024 ব্যাচ্র 183 জন প্রশিক্ষার্থীঙ্ক সহ মতবিনিময় বেলে শ্রী মোদী এহা কহিছন্তি। নাগরিক দেবভাব উপরে গুরুত্ব প্রদান করে শ্রী মোদী কহিছন্তি, নাগরিকঙ্কু শাসনর কেন্দ্র রখিবার আবশ্যকতা রয়েছে। দূরদৃষ্টি সহ নবসৃজন, নাগরিক কেন্দ্রিক শাসন চিন্তাধারা সহিত রাষ্ট্র নির্মাণরে উৎসর্গ করিবাকু এই প্রশিক্ষার্থীঙ্কু শ্রী মোদী আহ্বান দিয়েছন্তি। ভবিষ্যতরে প্রত্যেক নীতি প্রশাসনিক নিষ্পত্তি বিকশিত ভারত গঠন দৃষ্টিকোণ নেই কার্যকরী হওয়া উচিত বলে শ্রী মোদী কহিছন্তি। আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, উৎপাদন ক্ষেত্রের অভিবৃদ্ধি, শক্তি সুরক্ষা এবং যুববর্গঙ্ক পাই সুযোগ সৃষ্টিকে প্রাথমিকতা প্রদান করিবা কো শ্রী মোদী পরামর্শ দেইছন্তি। এই ব্যাচরে 40% অধিক মহিলা অধিকারীঙ্ক উপস্থিতি রাষ্ট্র নির্মাণরে মহিলাঙ্কর বর্ধিত অংশগ্রহণকু আলোকপাত করুছি বলে শ্রী মোদী কহিছন্তি। দেশে সার ক্ষেত্রে সরকার অনেকগুড়ি সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রী অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদর অধ্যক্ষ প্রফেসর এস মহেন্দ্র দেব কহিছন্তি। নয়াদিল্লিঠারে আজ এক সমাবেশক সম্বোধন করে সে কহিছন্তি, জাতীয় আয়ের প্রায় 1/5 কৃষি ক্ষেত্রর আসিথায়। এথিসহ 43% শ্রমশক্তি কৃষিক্ষেত্র জীবিকা প্রদান করে বলে সে কহিছন্তি। গত 2024 আর্থিক বর্ষে শেষ হয়ে দশন্ধি দেশের কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রগুলিকে হারাহারি বার্ষিক রেকর্ড পরিমাণ 4.4% অভিবৃদ্ধি ঘটিছে। পশুপালন এবং মৎস্যচাষ বার্ষিক প্রায় 7% বৃদ্ধি পাই শ্রী দেব কহিছন্তি। নিরন্তর সার যোগাণ, প্রত্যক্ষ লাভ হস্তান্তর, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড, পুষ্টিকর আধারিত রিহাতি ব্যবস্থা দ্বারা দেশের কৃষিক্ষেত্র গতিশীল হয়ে পড়ছে বলে শ্রী দেব কহিছন্তি। ভারত মঙ্গোলিয়া সম্মিলিত উদ্যমরে কার্যকরী হেউথিবা মঙ্গল রিফাইনারি প্রকল্পকু আজি বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পরিদর্শন করিছন্তি। তাঙ্ক সহ মঙ্গোলিয়া প্রতিপক্ষ বাদ শেখ বটমুঙ্ক এবং শিল্প ও খনি মন্ত্রী গঙ্গোর ডাম ডিন ন্যাম এই গস্তরে যাইথিলে। সামাজিক গণমাধ্যম পোস্টরে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, দ্বিপাক্ষিক বন্ধুত্ব আধারিত এই প্রকল্পর নির্মাণ কার্য নিরন্তর ভাবে জারি রয়েছে। ডক্টর জয়শঙ্কর প্রকল্প স্থলরে ভারতীয় এবং মঙ্গোলিয়ার কার্যরত কর্মচারীঙ্ক সহ মত বিনিময় করিছন্তি। মঙ্গোলিয়াকু গস্ত অবসরে ডক্টর জয়শঙ্কর সেঠাকার মন্ত্রী তথা মুখ্য ক্যাবিনেট সচিব বাটমুর এঙ্ক বারঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা মধ্যে করিছন্তি। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীর। মাই ভারত অভিযান অধীনরে যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রণালয় পক্ষরু দেশব্যাপী বন্দে মাতরম শিবিরর আয়োজন করা যাব। দেশের সাংবিধানিক তথা গণতান্ত্রিক পরম্পরা সম্পর্কে যুববর্গঙ্কু অধিক সচেতন করাইবা লক্ষ্য নেই এভাবে পদক্ষেপ গ্রহণ করা যাইতিবা মন্ত্রণালয় কহিছি। এথিপাই চিহ্নট হইতিবা জেলাগুড়িকে 20টি শিবির স্থাপন করা যাব। 6টি রাজ্যের 15-28 বর্ষ বয়স্ক 150 জন যুব অংশগ্রহণকারী প্রত্যেক শিবিরে যোগ দেবে। সেমানক মধ্যে 50% মহিলা এবং পছুয়া বর্গর সদস্য অন্তর্ভুক্ত হবে। প্রথম পর্যায়ে শিবির আসন্তাকালিঠারু চলিত মাস শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গর কলকাতাঠারে অনুষ্ঠিত হব। মন্ত্রণালয় কহিছি এই শিবিরগুড়িকে প্রায় 3000 যুবক যুবতী যোগ দেবে। সেমানক সাংবিধানিক মূল্যবোধ, সাংস্কৃতিক ভাবর আদান প্রদান,

0: আমরা যে বুথ লেভেল এজেন্টস অ্যাপয়েন্টেড বাই পলিটিক্যাল পার্টিজ সেমানকর বি আকটিভ পার্টিসিপেশন দরকার সো দ্যাট আমার ট্রান্সপারেন্সি মেন্টেন হয়েপারিব আহার আমার এহা দ্বারা মু অনুরোধ করুছি কি আমার যেতে বি বিএলও যেতবে হাউস টু হাউস ভিজিট করবে তো সবু বলাঙ্গীরবাসীকে মোর আজ জেলা নির্বাচন আধিকারী আউ জেলাপাল আপনার রিকোয়েস্ট রহব আপন তাঙ্কু পুরা সহযোগ করন্তু
1: রাজ্য সরকারঙ্কো 2 বর্ষর সফলতা সম্পর্কে পঞ্চায়েত রাজ মন্ত্রী রবি নারায়ণ নাইক কইছন্তি যে শিক্ষা স্বাস্থ্য কৃষি মহিলা সশক্তিকরণ ভিত্তিভূমি ও রোজগার ক্ষেত্রে বিভিন্ন যোজনা সফলতার সহ কার্যকরী হয়েছে সুভদ্রা লক্ষ্যপতি দিদি আয়ুষ্মান ভারত সিএম কিষান ও গোদাবরীশ মিশ্র আদর্শ বিদ্যালয় যোজনা এর প্রমুখ উদাহরণ বলে সে কইথিলে
2: প্রথম করি অটল বিহারী বাজপেয়ী গাঁর সুব্যবস্থা পাই গোটে যোজনা প্রস্তুত করেছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আজি বি লোক গাঁর লোক সহরক আসিবার সৌভাগ্য পাইলা এবং প্রশাসন গাঁকু যাবার সৌভাগ্য পাইলা দি ভিতরে যে সমন্বয় সৃষ্টি হেলা যোজনা গাঁকু পৌঁছি পাইলা রেলওয়ে সেক্টরে প্ল্যাটফর্মর উন্নতিকরণ পাইছু যোটা গোটিয়ে লাইন থিলা ডবল লাইন সুবিধা পাই

0: শুনলি রে দাদা,
1: হ্যাঁ
0: কেড়ে সুন্দরা গানা বজনা এন্তা করি বজেই দেলে, তার সুকে অন্টা মলকি যাউছে না
1: মন চাঙ্গা থিলে গাড়িয়া গঙ্গা বলছ যে শুনু এই গাড়িয়া গঙ্গা কথাকে থেব তার ভিতরে অরণ চিন্তা বিশেষ আজ্ঞা আজ্ঞা খেটলে আজ্ঞা কেন প্রকার এই চাষবাসর কথা কৌছন হেটা গলা চাল খনে শুনু আমার চাষিদা মানে যেন চাষবাস করুছন তো তাকর জমিকে যেতেবেলে সেমানে দেখুছন তো কেনে বালিয়া জমি হেলা বলে কেনে মাটিয়া খণে রহুছে তো আর কেন কেন ঠানে রুগুড়ি আর বাইল কছ বি থিবারটা দেখবাকে মিলুছি তো সেটাকে আমি কহুছু যে চাষ জমির প্রকার বলি করে কহুছু কিসম বলি করে কহুছু মাত্র বেলে বেলে ভুল হয়ে যাইছি যে সবু জমিরে সবু প্রকার চাষ নেই হুয়ে তো সে কিসম কাণা কেন হিসাবে কেন প্রকার চাষ সবু করবার কথা এটা উপরে একা আজ আমি আমার বৈঠকের আলোচনা করমা তো ই উপরে আলোচনা করবা কাজে আমার কৃষি গবেষণা কেন্দ্রর জনে বৈজ্ঞানিক আজ্ঞা অছন আজ্ঞা হলে ডক্টর সুশান্ত কুমার মহান্তি আজ্ঞা জুহার
2: নমস্কার আজ্ঞা
1: আজ্ঞা আজ আমি যেন গোটে আলোচনা করমা আজ্ঞা চাষ জমির প্রকার অনুসারে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার শুনুছন্তি কলাহান্ডি লেখক কলা পরিষদর শিল্পীমানঙ্ক দ্বারা পরিবেশিত কেতোটি দেশ বন্দনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনার সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনার সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার শুণুছেন কেতোটি হিন্দি ভক্তিগীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছেন শিল্পী কেশব মধুকর, সঙ্গীত সংযোজনা কমলেশ ও দীপক।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুছেন অনুরোধের হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম কার্যক্রমর পরবর্তী গীতটি শুণবা অনুরোধ করছেন বাবুলি কবিতা মামুনি এবং দীপা জগন্নাথপুর ভদ্রক জেলার কথাচিত্র ডন কণ্ঠদান করছেন কিশোর কুমার ও সাথী গীতরঞ্জনা এবং সঙ্গীত সংযোজনা কল্যাণজী আনন্দজী।